ইন্টারডিসিপ্লিনারি সব টপিক ম্যাডাম, এটা গোটে কনসেপ্ট। এনভায়রনমেন্ট কু বুঝিবা, কেমতি এনভায়রনমেন্ট কু সুরক্ষিত রাখিবা, সস্টেনেবল রাখিবা, এই সব চিন্তাধারণা এবে বহুত বড়ি যাইছি ম্যাডাম। সবুরে ইম্পর্টেন্ট চেঞ্জেস আসিছি সেটা হচ্ছে ম্যাডাম হিউম্যান অ্যাক্টিভিটি পাই, মানে তাকু কুয়া যাচ্ছে অ্যানথ্রোপোসেন্ট্রিক অ্যাপ্রোচ। যেবেরে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন অ্যাক্টিভিটি শুরু হেলা, এসপেশালি 1860 ইউরোপ রে স্টার্ট হয়েছি ইন্ডাস্ট্রিয়াল রেভলুশন, সেই সময় কয়লা কু ব্যবহার, মানে কোল কু কেমতিয়া ব্যবহার করি এনার্জি রে কনভর্ট করিবা, সবু ইন্ডাস্ট্রি মানে গড়িছি কয়লা উপরে, ফসিল ফুয়েল উপরে। সে এবে ম্যাডাম মানে এনভায়রনমেন্ট কু মানে কার্বন ডাইঅক্সাইড উৎসর্জন হচ্ছে, আর এনভায়রনমেন্ট কু বহুত মানে এফেক্ট করুছন্তি। গ্লোবাল লেভেল রে সবুরে গুরুত্বপূর্ণ প্রবলেম যা উঠিকি আসুছি সে হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং, আর তার মানে মূল রে আছে গ্রিন হাউস গ্যাসেস, এন্ড গ্রিন হাউস গ্যাসেস মধ্যে CO2 কার্বন ডাইঅক্সাইড রে বেশি মানে কন্ট্রিবিউশন, যাকে মানে কয়লা আর ফসিল ফুয়েল বর্ন করিবার সময় আসুছি। সেইপাই ইন্ডাস্ট্রিয়ালাইজেশন আর হিউম্যান অ্যাক্টিভিটি মানে এনভায়রনমেন্ট রে বহুত ক্ষতি করুছেন, এন্ড গ্লোবাল ওয়ার্মিং কু প্রমোট করুছেন। সেইপাই পৃথিবীর তাপমান ধীরে ধীরে বড়ি বড়ি চালিছি, তাপমান বড়িবা যোগরে ক্লাইমেট চেঞ্জ দেখা যাচ্ছি, সে বি বহুত হি ক্ষতিকারক, মানে সেইপাই ম্যাডাম গ্লোবাল ওয়ার্মিং এটা গোটে বহুত হি ইম্পর্টেন্ট প্রবলেম। গ্লোবাল ওয়ার্মিং কু মানে কমিবা কু গলে ম্যাডাম সবুরে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে এবে এনার্জি কু মানে ফসিল ফুয়েল মানে কনভেনশনাল সোর্স না নেকি রিনিউয়েবল এনার্জি কু শিফট করিবাক পড়িছি। ইন্ডিয়ারে মানে গভর্নমেন্ট এবে ইনিশিয়েটিভ নেলা সোলার এনার্জি কু ইউজ করিবা, নিউক্লিয়ার এনার্জি কু ইউজ করিবা, সে মানে রিনিউয়েবল এনার্জি রে হেলে সে CO2 ইমিশন হবাকু বন্ধ হয়ে যাব, সে মানে কার্বন রে তৈরি মানে চারকোল টাইপ প্রোডক্ট তাকু বি মাটিরে পুতা হচ্ছে, কাইকি সে কার্বন সিকুয়েস্ট্রেশন হয়ে যাব। আর যে বায়ুমন্ডল রে মানে যেবে বায়োমাস বড়ুছি সে কার্বন ডাইঅক্সাইড কু নৌছি, আর তাকু চারকোল বনাইকি যদি মাটিরে পুতি দেবা সে কার্বন ডাইঅক্সাইডটা মাটিরে রহি যাব 100 বর্ষ পাই, 200 বর্ষ পাই। তো সেমতিয়া মানে বহুত প্রয়োজন চালুছি ম্যাডাম, যার দ্বারা মানে কার্বন সিকুয়েস্ট্রেশনটা মানে সম্ভব হয়ে পারিব। আর কার্বন সিকুয়েস্ট্রেশন কু মানে যদি প্রমোট করিবা, এফরেস্টেশন ড্রাইভ বি চালুছি ম্যাডাম, যেটি মানে গছ বহুত লাগুছি, কাইকি গছ মানে কার্বন ডাইঅক্সাইড নেকি ফটোসিনথেসিস করন্তি, তো এফরেস্টেশন ড্রাইভ বি মানে কার্বন সিকুয়েস্ট্রেশন কু ইমপ্রুভ করিব। তো সমুদ্রের বি গবেষণা চালুছি ম্যাডাম, কাইকি সমুদ্র বি তাপমান বড়িগলে কার্বন সিকুয়েস্ট্রেশন তাকু রখিবা ক্ষমতা কম হয়ে যাব, গবেষণা চালুছি, কার্য হচ্ছে কি কেমতিয়া বি হও এই কার্বন ডাইঅক্সাইড আর গ্রিন হাউস গ্যাস কু মানে কম করিবা।

0: দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমনে আছে?
1: আরে এটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি, এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূলদুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কংক্রিট চয়েস।
0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমনে আছে?
1: আরে এটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি, এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূলদুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কংক্রিট চয়েস।
3: କାର୍ଯ୍ୟକ୍ରମର ପରବର୍ତ୍ତୀ ଗୀତଟି ଶୁଣନ୍ତୁ। କର୍ଜ ଚଳଚ୍ଚିତ୍ରରୁ ଶିଳ୍ପୀ ହେଲେ କୁମାର ସାନୁ, ଉଦିତ ନାରାୟଣ ଏବଂ ଅଲକା ୟାଗ୍ନିକ। ଗୀତ ରଚନା ସମୀର, ସଙ୍ଗୀତ ପରିଚାଳନା ସଞ୍ଜୀବ ଦର୍ଶନ।

0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এপর্যন্ত এত স্ট্রং কেমনে আছে?
1: আরে এটা একদম সিম্পল, এবং সেইটাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি, এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কংক্রিট চয়েস।
3: আপনারমানে শুনছন্তি সম্বলপুর অঞ্চলের গীত। এথর শিল্পী হলে কালীপ্রসাদ ষড়ঙ্গী।

0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতেবেলে মোর বিশ্বাস রাখিলি, এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূলদুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।

0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 রে তৈরি হইছিল, রাইট?
1: আরে এই পর্যন্ত এত স্ট্রং কেমনে আছে?
2: আরে এটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি, এবং আজি মধ্যে চেটিনাট সিমেন্ট উপরে
3: শক্তি যাহা বর্ষ বর্ষ নহে বরং পেঢ়ি পাই রহি থাকে। চেটিনাট সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাট সিমেন্ট, দ্য পারফেক্ট কংক্রিট চয়েস।
4: কার্যক্রমর পরবর্তী গীতটি পাই শিল্পী হেলে অন্নপূর্ণা আচার্য এবং বিভূষণ পটনায়ক।

মহান কৃষ্ণলীলা এই সঙ্গীতাভিনয়ের বিষয়বস্তু। বৈষ্ণব তীর্থ ওড়িশার কবিগণ কৃষ্ণঙ্কর গাথা গাইয়ে জাতির সভ্যতা সংস্কৃতি ও সাহিত্যকে সমৃদ্ধ করেছেন। এই পুরাতন প্রাতঃস্মরণীয় কবিগণক মধ্যরু জয়দেব, কবিসূর্য, গোপালকৃষ্ণ, বনমালী, অভিমন্যু ও ভক্তচরণঙ্কর সেইটি রচনা অব্যক্ত লীলার অর্চনা মাত্র। ওড়িয়ার ভক্ত প্রাণর প্রতীক সূত্রধর রচনাবলী গুড়ি যথাস্থানের বর্ণনা করছেন। প্রথমে জয়দেবঙ্কর অমর লেখনে সজ্জিত হলে কৃষ্ণ গোপীগণক দ্বারা চন্দন চাষিত নীল কালের বরা চন্দন বনমালার সজ্জিত হয়ে কৃষ্ণকর ত্রিভঙ্গিতে চাহি কবি সূর্য লেখিলে চাহা ভঙ্গী ভুরু নীল ভুজঙ্গী ভ্রমরা জীব সঙ্গী। এনে গোপবালাঙ্কর নীল আনিবার বেড় চালি যায় তো কবি বনমালী দেখিলে নটবড় বাট ও গাড়ি সবশিক্ষ এই উভা অনুনয় কালে বাট ছাড় সুহট নাগর যমুনাকু যা নীর আনিকি এই হট হটা গোপরে গাটি গলা বনমালী গোপী মন কথা দেখি মৃদু ভর্ৎসনা করে শ্রীকৃষ্ণকে তোলাগি গোপ দাণ্ড মনরে কালিয়া শোনা চিন্তামণি অভিমান করে দূর কুঞ্জ তলে বিদগ্ধ প্রাণর স্বর বাইলে বংশীর রাধা চঞ্চল হলে গোপালকৃষ্ণ যেমিতি গভীর প্রেমক ঈষক হসিদেই কহিলে কদম্ব বনে বংশী বাজিলারে রাধা দম্ব শিখরী বাজিলারে রাধা অনুযোগ করে অভিমন্ডিত ভাষার কহিলে জীবন নেবাক লগাইছু পাপ প্রীতিকে কৃষ্ণকর গমন দেখি গোপী মন ছন ছন হেলা ভক্তচরণক লেখনীরে বিরহ নরক শান্ত করা কবি গোপালকৃষ্ণ কৃষ্ণকে আহ্বান কলে ভক্তর ডাক শুনি শ্যামবন্ধু কহিলে সঙ্গে নিরে রাস রঙ্গে নিরে দোষ ক্ষমা কর জীববন্ধু রুষনা ওড়িয়া ভক্ত কবি ওড়িয়া জাতক আশীর্বাদ কলে পূর্ণ পবিত্র মহান বংশ ভাগবত লেখি রাস বর্ণনার মধুর হেলা কাব্য ভারত এই রাস রচনার পিঠ হই হেলা তীর্থ পূর্ণ হেলা কৃষ্ণ রাস।

0: এবং সেইথিপাই মুঁ সেতবে মোর বিশ্বাস রাখিলি এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
1: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢি পাই রহি থাকে চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূলদুয়া চেটিনাড সিমেন্ট দ্য পারফেক্ট কংক্রিট চয়েস
2: আচ্ছা তোমার সব রিপোর্ট দেখেল এইচআইভি টেস্ট হেইছি
3: নাই ডাক্তার বাবু সেইটা কোন নিহাতি জরুরি
4: আজ্ঞা হ্যাঁ গর্ভাবস্থায় প্রত্যেক মহিলা নিজের এইচআইভি পরীক্ষা করে নেই অজনা আতঙ্ক দূরেই রুহন্তু
5: যদি রিপোর্ট পজিটিভ আসে তাহলে উপযুক্ত চিকিৎসা জরিয়ারে নিজে তথা শিশু উভয় এইডস ভলি মারাত্মক রোগকু প্রতিরোধ করন্তু
6: মনে রাখন্তু এই পরীক্ষা এবং চিকিৎসা নিকটস্থ সরকারি ডাক্তারখানায় থিবা আইসিটিসি কেন্দ্রে মাগণারে উপলব্ধ
7: অধিক জানিবা পাই টোল ফ্রি নম্বর 1097 সহ যোগাযোগ করন্তু
6: ওড়িশা রাজ্য এইডস নিয়ন্ত্রণ সমিতি দ্বারা জনহিতরে জারি
8: ଏଥର ଅନାରୀ ଏହି ଚଳଚ୍ଚିତ୍ରଟି ପାଇଁ ଶିଳ୍ପୀ ଉଦିତ ନାରାୟଣ, ଗୀତିକାର ସମୀର, ସଙ୍ଗୀତ ନିର୍ଦ୍ଦେଶନା ଆନନ୍ଦ ମିଲିନ୍ଦ।

0: আচ্ছা দাশবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? হলে এই পর্যন্ত এত স্ট্রং কেমনে আছে?
1: আরে এটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি, এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।

0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি, রাইট?
1: তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
2: আরে এটা একদম সিম্পল, এবং সেইথিপাই মুঁ সেতবেলে মোর বিশ্বাস রাখিলি, এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
3: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
4: এথর শিল্পী হেলে সম্বিত এবং লোপামুদ্রা, নিজস্ব সঙ্গীত পরিচালনার গীতিকার প্রিয়ব্রত দাস।

0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূলদুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কংক্রিট চয়েস।
3: এথার শিল্পী হলে প্রভুপদ মহান্তি।

0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিতিলি, এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূলদুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
3: মধ্যস্থতা ড্রাইভ 2.0 মাননীয় সুপ্রিমকোর্টর এক নূতন প্রচেষ্টা। আপনার মামলা কোর্টরে বর্ষ বর্ষ ধরে চালুছি কি? বর্ষ বর্ষ ধরে কোর্টরে ন্যায়পাই অপেক্ষা করুছন্তি কি? এবে আসিছি এক সহজ, দ্রুত এবং প্রভাবশালী উপায়, মধ্যস্থতা। কৌণসি খরচ বিনা আপনার নিজে ভাগ নেই আলোচনা মাধ্যমে আপনার বিবাদর স্থায়ী সমাধান করন্তু। দুই পক্ষ পরস্পর বসিকি সহমতিরে সহজরে মামলার সমাধান পাইপারিবে। আজি হি নিকটরে থিবা কোর্টর জিলা আইন সহায়তা কেন্দ্রে যোগাযোগ করন্তু। সময় বঞ্চান্তু, খরচ কমান্তু, সম্পর্ক রক্ষা করন্তু, মধ্যস্থতাকু রক্ষা করন্তু এবং আগকু নিয়ন্তু।
4: পরবর্তী শিল্পী হলে হ্যুমন সাগর, গীত রচনা বাপু গোস্বামী, সঙ্গীত পরিচালনা সুমিত দীক্ষিত।

0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 রে তৈরি হইছিল, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমনে আছে?
1: আরে এটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিতিলি, এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কংক্রিট চয়েস।
3: পরবর্তী শিল্পী হলে দীপ্তিরেখা পাড়ি। গীত রচনা বাপু গোস্বামী এবং কবি পঞ্চানন নায়ক। সঙ্গীত পরিচালনা টিটান।

0: আচ্ছা, তোমার সব রিপোর্ট দেখেলা? এইচআইভি টেস্ট হয়েছি?
1: নাই ডাক্তার বাবু, সেইটা কোন নিহাতি জরুরি?
2: আজ্ঞা হ, গর্ভাবস্থায় প্রত্যেক মহিলা নিজের এইচআইভি পরীক্ষা করে নেই অজনা আতঙ্কটু দূরেই রুহন্তু।
3: যদি রিপোর্ট পজিটিভ আসে তাহলে উপযুক্ত চিকিৎসা জরিয়ারে নিজে তথা শিশু উভয় এইডস ভলি মারাত্মক রোগকু প্রতিরোধ করন্তু।
2: মনে রাখন্তু, এই পরীক্ষা এবং চিকিৎসা নিকটস্থ সরকারি ডাক্তারখানার থিবা আইসিটিসি কেন্দ্রে মাগণারে উপলব্ধ।
4: অধিক জানিবা পাই টোল ফ্রি নম্বর 1097 সহ যোগাযোগ করন্তু।
2: ওড়িশা রাজ্য এইডস নিয়ন্ত্রণ সমিতি দ্বারা জনহিতরে জারি।
5: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 রে তৈরি রাইট? হলে এই পর্যন্ত এত স্ট্রং কেমনে আছে?
6: আরে এটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি, এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
7: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।

জারি করা যাইছি। এই সময় মধ্যে সমুদ্র অশান্ত রুথিবার আগামী তিন দিন যায় মৎস্যজীবী সমুদ্র মধ্যক যাওয়া বারণ করা যাইছি। রাজ্যের লঘুচাপ জনিত লগাণ বর্ষা পাই অগ্নিশম ও জরুরীকালীন সেবা বিভাগ সম্পূর্ণ সতর্ক প্রস্তুত বলে অগ্নিশম বিভাগ নির্দেশক সুধাংশু ষড়ঙ্গী কহিছন্তি। সমস্ত অগ্নিশম কেন্দ্রক 24 ঘণ্টা সতর্ক রহিবাকু কুহাযাইছি। কটক ব্রহ্মপুর ও সম্বলপুরে স্বতন্ত্র উদ্ধারকারী টিম মুতায়েন হয়েছন্তি। মুখ্য সংবাদ পুনিথরে রাজ্যের গত দেড় বর্ষ

কল্যাণপুর এবং কনিকা ব্যানার্জি। ওড়িয়া চলচ্চিত্রর গীত প্রচার করিব রাতে সাতটার এবং রাতে আটটার। সাতটা বাজি পঁচিশ মিনিট্রে জিলা হালচালে শুণবে কলাহান্ডি জিলা সম্পর্কে রিলে করিব আকাশবাণী কটক কেন্দ্রর। কৃষি ও কৃষক কার্যক্রম শুণবে রাতে সাতটা বাজি তিরিশ মিনিট্রে। এতে রয়েছে আলোচনা বর্ষা দিনে গাই গরুঙ্কু দেখা যাওতুবা বিভিন্ন রোগ

0: हेलो।
1: हाँ नमस्कार
0: नमस्कार ভাই, আকাশবাণী জয়পুর কেন্দ্র কো আপনকো বহুত বহুত স্বাগত।
1: মো চিত্র খবর কইছি নানে কোলা জেলা ভবানী পাটনা জগন্নাথপুর।
0: আচ্ছা ভাই, কেমিতে অছন্তি?
1: নানে মই তো একদম বড়িয়া আছে নানি, আপন কেনতা অছন?
0: মো বি বহুত বড়িয়া আছি ভাই। সেড বর্ষা হউচি না নাই ভাই?
1: হ্যাঁ নানি, বর্ষাটা এবে একা হউচি নানি, 10 মিনিট হইছে নানি।
0: আচ্ছা, তাহলে এই বর্ষা পাগরে চা পিবার মজা তো বহুত নিয়ারা, পিলেনি না নাই?
1: হ্যাঁ হ্যাঁ নানি, চা টিকে হইতো বলে ভাল লাগে নানি।
0: আচ্ছা ভাই, তাহলে কুহন্তু আপন কো গীত শুনিবে আজি?
1: পঞ্চে বন উড়তে ফেরো মস্ত গগন মে, এ গানা শুনে দেবে নানি।
0: আগে ভাই বহুত বড়িয়া গাইলে ভাই, আউটি গাইতান দেনা
1: মানে টিকে মনে পড়ুনি তো।
0: আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, আমি আপনকর মন পছন্দর গীত বজাই দেবু। হ্যালো গুঞ্জন কার্যক্রম কো কল করিথিবারু আপনকো অনেক অনেক ধন্যবাদ।
1: আউ আপনকো ডেডিকেট করুছি নানি, আউ আমার মনোজ পটেল, ক্ষমা সাগর সাউ, সীমাঞ্চল সবর, পঙ্কজ মিশ্র, মোনা পণ্ডা, আউ করম সানি সাউ, নাগু পাত্র ডেডিকেট করে দেবে নানি।
0: আজ্ঞা ভাই, ধন্যবাদ।
1: হ্যাঁ রহিলি নানি, নমস্কার।
0: নমস্কার।

0: বারে কে নাই গালে আজ কেম সাথে দেখা যাও না বটকে বাড়ি আইলি
1: হে দে দেখনি মুই তোকে খোঁজলি নি ডান্ডে তুই দেখনি বৈঠক থানে আসি করে কে মুসে নাই বলতে রে বিছে
0: কেনে কাই কোন বাটা বসে দিয়াল কে কাই চা খাইবা কে যাইলে সলে
1: কোন দি চা খাইবা কাজ যাইরেলি মুই এ পরসু আইছি বলি করি জাগলি আছে ডান্ডে
0: আ সেটা তো ন দেখলার বলি কই দিলি আরে এ দেখা জোয়ার বাট করু কাই কি
1: আলে রেড়ে শুনতে রে বা সত্যি ভাই বনি মনকে আম দুই জন জোয়ার কলুনি ভাই বনি মন জোয়ার জোয়ার
0: আলে আপা কেনদার আছিস
1: বড়ডে নিকো গায়
0: বর্ষা দিনে তরে খাইছি আর বিজলি মিশা নিক বর্ষা নহলে আর কেমতি আইসি আমার চাষী মনকে তো সেটা বর্ষা নেওয়ার দরকার
1: খারা ছেকতে রেলা দেখলুস কি নাই যে
0: না না খারা খাইবার আছে বর্ষা দিনকে বর্ষা খাইবার আছে আরে শীত দিনকে শীত খাইবার আছে তাহলে সে হলে আমার গাগড় মিশা নিক রয়েছে কালি বর্ষা খাইছু কালি খারা খাইছু বলে নাই নি
1: সুরক্ষা দেবার আছে কেনতি জানলুস কি নাই এবে তো বর্ষা দিন লাগলানি আইলা হেলানি বর্ষা মারলানি ঝিপির ঝিপির মারলানি জবর না মারলে মুসা অল্প অল্প মারলানি ই বেলে গছ লগাইলে গছ নিকো করি বঞ্চি
0: নিকো কইলু সপা
1: এবে তো ভাই ভনী বল মুই সবু ভাই ভনী মনকে কইলিনি যার যেন্তি ক্ষমতা আছে জন্তি পারে বাস খাইতে গোটে গোটে গছ লগাইলে আমে নে আমার আইবা পিলা টকি মন এ পৃথিবী থানে নিকো করি বঞ্চবাই সত্যি কি নাই পরশু
0: পরশু নাই সমরা
1: হে দে মু পরশু কে হেত করলি নি রে সমরা মু সেটা কাক পরশু কে বললি যে তুই আগ ওগে হে রেলুস যে
0: দেখলস তুই তো পাসরি যাইছু আরে
1: পাসরি নি রে ডকরি হেলি নি আর কেনতি হেত রইছি তা আলে সমরা
0: এ দে
1: তুই মুসা দেখনি কেতরা পরা গছ দেখ।

0: নাইয়া পা তুই নিক কইলু এবার ভাই বোন মিশা এবে তো আমার জুলাই মাস এক তারিখ নি আমার বন মহোৎসব চালছে কি নাই সেটা নে এটা গছ পত্র মিলছে পুনি
1: হ্যাঁ সরকার আরে দেবে
0: ভাই আরে জন ভাই বোন গছ লাভ ইচ্ছা বল কইলে আমার সে বন বিভাগ জুন বামুন রে বানাই কি তাঙ্গর সঙ্গে লব বেড কার্ড করে খাতা হালে নি কইছে এসি তাহলে কাম কম দামে মিলছে আরে আমি জন জন কাগজ পত্র দরকার নাই কি সেটা মিশা সে মানে ভাই এবে সে বিষয়ে মিশা খাতা করি আছি সেটা বাজাই দেবে না গীত শুনুতা
1: গীত গোটে শুনাই দেলে ভাই বোন মন মন শ্রদ্ধা হয়েছি শ্রদ্ধা পছে ভেট কার্ড শুনাইলে
0: শুনাই দেবে গীত শুনে।

0: আপা
1: সোমরা
0: গীত বাজলে তো নাই নি এ বর্ষা কাগর কে নাই নি আলো
1: ডেগা
0: ডেগা

0: এবে আজিকালি বন মহোৎসব চালা আছে, বন মহোৎসব কাহকে করবাই আর কেনতার করবাই সেই বিষয়ে কই আছে, আলে বাজায় দেবে শুন আর ভাই বোন মশা শুনত।
1: আলে শুন দেও তেবে।
2: হ্যালো আবু জুয়ার।
3: জুয়ার আজ্ঞা। জুয়ার জুয়ার।
2: আলে তোমার পরিচয় কল দিয়া।
3: আজ্ঞা মো না রতন গেমেল, মু ফরেস্ট ডিপার্টমেন্ট রে গোটে বিট অফিসর আছি।
2: বলে নম্বর জওয়াল কাম কলাস। হ্যাঁ
3: কোরাপুট ফরেস্ট ডিভিজন আর শিমলিগুড়া ফরেস্ট রেঞ্জ পটাঙ্গি সেকশন আর কুকালি বিট।
2: হ্যাঁ এলে তোর কাই মন কাই কাই উপরে কাম করছ বাবু?
3: আমি ফরেস্ট ডিপার্টমেন্ট র জঙ্গল সুরক্ষা প্রথম দায়িত্ব।
2: হ্যাঁ
3: দায়িত্ব যেতে উজুড়া জঙ্গল র পুনরুদ্ধার। আউ তৃতীয় কথা হচ্ছে জঙ্গল জীবজন্তু সুরক্ষা। আর এমিতি সরকার র বিভিন্ন স্কিম রে যা আসিব সেটা লোকঙ্ক পাখে নেইকি তাঙ্ক দ্বারা কাম করাই তাঙ্কর কিছু অর্থ উপার্জন করিবা।
2: বলে ডঙ্গরে যেতকি রয়বা জীবজন্তু কি গছ পত্র সবু তোমার সেটা তুমি রক্ষা করছো?
3: হ্যাঁ সেসবু আমি আমার জঙ্গল নিয়ম অধিনিয়ম হিসাবে আমি তাঙ্কু রক্ষা করিবু। লোকমানে তাঙ্কু নিয়মকু খাতির করন্তি না বেখাতির করন্তি তাঙ্ক উপরে আমার লিগালি একশন নিয়া হব। আউ
2: হ্যালো বাবু, কত বর্ষ পড়াইলানে কাম করিকি না?
3: আমি আজ্ঞা এটি হয়ে যাচ্ছি 13-14 বর্ষ হয়েগলানি কাম করি ফরেস্ট ডিপার্টমেন্ট রে।
2: হ্যালো বাবু, এ বন মহোৎসব বলে কাডাকে আর এ কাডাকে করবা? এটা
3: বন মহোৎসব আজ্ঞা গোটে সচেতনা কার্যক্রম। এটা যেতিকি জঙ্গল উপরে বা বন উপরে বসবাস করুথিবা বন অধিবাসী মানঙ্কর গোটে কার্যক্রম। এটা এটা হচ্ছে বন জঙ্গল রে বাস করুথিবা অধিবাসী মানঙ্কর গোটে পর্ব, যেটা কি সেটা আমার যেতিকি বন জঙ্গল রে বসবাস করছেন যে ভাই ভনী মানে মানে জঙ্গল উপরে নির্ভর করন্তি, সে উপরে পড়ু করন্তি চাষবাস করন্তি। সে পড়ু চাষর গোটে জায়গায় যদি গছ জঙ্গল কাটি চাষ করুথিবে সে জায়গার কিছু জঙ্গল উদ্ধার পাই বলি কি তাঙ্কু সরকার তরফরু কিছু গছ জুলাই মাসরে গছ পিতা টঙ্কাটি হিসাবে তাঙ্কু দিয়া যায়। হ্যাঁ সেমানে নেইকি যে জায়গায় সেমানে পড়ু করুথিবে সে জায়গা ছাড়িকি সে পড়ু করুথিবা তার কিছু জঙ্গল উদ্ধার পাই আর গোটে জায়গায় লগাইকি গছ বড়াইবে, সেথিপাই বলিকি এ বন বিভাগরে গোটে বন মহোৎসব সপ্তাহটা গোটে পালন করা যায়। সেমানে গছ নেই লগাইবে তাঁকর কিছু উন্নতি হব বলে সেমানে আসি জুলাই মাস পর্যন্ত যেবে বি আসি চারা নেই লগাই পারিবে তাঁকর নিজ জমিরে হোক কি হিড়রে হোক লগাইকি গছটা বঞ্চাইবে। হ্যাঁ আম বিভাগে সেটা দিয়া হচ্ছে, হলে আগে থিলা কোন সবু সমস্ত ফ্রি রে দিয়া হচ্ছিলা, এবে সেটা কোন করছেন গভর্নমেন্ট তার রয়্যালটি কু টঙ্কা হিসাবে রয়্যালটি নেছেন গোটে গছ পিছা।
2: মানে সে বন মহোৎসব চারা যোটা বাটবাই সব লোক দিয়েছি কি বাবু এমনি সে ডর পাখে পাখে গাঁ মর লোক দিয়েছি
3: না সেটা যে ইচ্ছা মানে যা দরকার অছি গছ মুদিটা বঞ্চাইবি নেইকি যে ইচ্ছা করতে তার ফটা ও আধার কার্ড তারপরে সে আপ্লিকেশন গোটে আনিকি দেবে সে অনুসারে হ্যাঁ তাঁকু রেজিস্ট্রেশন করা হব তাঁক নাঁরে 10টা গছ দিয়া হব।
2: গোটলকে 10টা গছ
3: গোট জনকু 10টা গছ দিয়া হব।
2: হ্যাঁ কাই কাই গছ দিয়েছি
3: আমার আজ্ঞা এটি যেতিকি ডিস্ট্রিবিউশন বলে লোকঙ্কু বন্টবা পাই বলিকি ফলন্তি গছ এমতি অমৃতভণ্ডা মুনিঙ্গা তারপরে আম্ব পণস আর জঙ্গলী গছ বি অছি বিভিন্ন প্রকার গছ ফুল গছ ফল গছ এসব গছ দিয়া হুয়ে।
2: এলে এ বন মহোৎসব বলে সেটা বন্টাই সারি অন্য টাইমে না বন্টাই
3: অন্য টাইমে নাই অন্য টাইমে আমার চারা ন থাকে হবে ধরন্তু আমার চারা 6 মাসিয়া লোকঙ্কু বাঁটবা পাই গভর্নমেন্ট র নিয়ম অছি। এ 6 মাস বলে আমি নভেম্বর ডিসেম্বর রু চারা কলে হি 6 মাস জুলাই মাস জুন মাস লাস্ট 6 মাস পুরিও। ଛଅ ମାସ ଚାରା ସେମାନଙ୍କୁ ଜୁଲାଇ

শ্রোতা বন্ধু, ইয়ে আসন্তকাল প্রচার হওয়ার কিছু প্রমুখ কার্যক্রম সম্পর্কের সূচনা। আপনার কার্যক্রম শুনছেন আকাশবাণী জয়পুর কেন্দ্র। এবে আসন্তু শুনিবা হিন্দি চলচ্চিত্রর গীত, কিন্তু তা পূর্বরু ছোটিয়া বিরতি।

0: বলই দাস জগন্নাথ রাজা যজ্ঞ স্তুতি চরিত ইতি শ্রীমদ্ ভাগবতে মহাপুরাণে পারমহংসং সংহিতায়ং পঞ্চম স্কন্ধে নাভিচরিতে ঋষভাবতার নাম তৃতীয় অধ্যায়।
1: শুণুলে অতিবড়ি শ্রীজগন্নাথ দাস বিরচিত শ্রীমদ ভাগবতর শহে সতৈশতম ভাগ। শ্রোতাবন্ধু আপনার কার্যক্রম শুণুচার আকাশবাণী জয়পুর কেন্দ্র আমার কার্যক্রম প্রসারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ্রে 204.5 মিটর তথা 1467 কিলোহার্জ যোগে এফএম রশ মেগাহার্জ যোগে এবং প্রসার ভারতী নিউজ অন এআইআর আপ যোগে। এবে আসুন শুনিবা হিন্দি ভজন। প্রথমে শিল্পী হলে সুমন কল্যাণপুর। শিল্পী কণ্ঠে শুণবা মীরাবাঈ গীত। সঙ্গীতের সজাই কৃপাশঙ্কর তিওয়ারী।

0: সুষমার সাররূপে সৃষ্ট দুর্লভ সুন্দরী উর্বশী আজ দানবর ঘরে, তাহলে তাহলে সুন্দরী তুমি তোমার লীলায়িত তনু অধর পল্লব ঘেনি মতে কোন মধুর নিমন্ত্রণ করিবাকু আসিছ? আস আস দেবে আস গ রূপসী, শীঘ্র মোর মদন দহন জ্বালা কর উপশম।
1: সেইথিপাইঁ তো মোর আগমন দৈত্য রাজ, তেবে মোর কিছু ভিক্ষা আছে, আজ্ঞা হেলে প্রকাশ করিবি।
0: ভিক্ষা কিমা প্রার্থনা নুহে বালা, আদেশ দিও, কুহ কুহ সুন্দরী কোন তোমার অভিলাষ?
1: কিয়ে জনে আমার ইয়াড়ে আসুছি বোধহুয়ে।
0: কিয়ে? ও দৈত্যরাণী আয়ু।
1: কক্ষর আলোক সবু লিভাই দেউছি দৈত্যরাজ। এই কম কক্ষর সবু আলোক লিভি যাইছি, চারিয়াড় অন্ধকার, কেউথি এই অটাহাস্য প্রভু?
2: দৈত্যরাজ,
1: অন্ধকার মধ্যে নারীর কণ্ঠস্বর, কিয়ে কিয়ে সে? পুরী দ্বার সমস্ত রুদ্ধ, প্রতিটি দ্বারে সজাগ প্রহরী, তথাপি এ কুটিলা সর্পিণী প্রবেশ পথ পাইলা কিপরি?
3: তেবে শুন, মু দানবর ঘরণী এবং জাতির মধ্য দানব, এই মুহূর্তরে দীপক মন্ত্র সাহায্যে মু অন্ধকার কক্ষকু প্রদীপ জালি আলোকিত করিবি। আদেশ দেউছি দীপ, জলি যা জলি যা জলি যা।
1: কে উর্বশী?
3: দূর হুয় কালা ভুজঙ্গিনী, পূজা থাল ছুঁইবাকু চেষ্টা কর না কহুছি।
0: আয়ো

0: দেবেকো, দানবর কামনা ভেদিরে দেবনারী লাঞ্ছিত হেবে, অপমানিত হেবে, তাঙ্কর সতীত্বকু বলি দেবে।
1: দৈত্যরানী,
0: দানবর ভুজ বন্ধনরে আজি দেবনারী লজ্জিত যৌবন ঘেনি।
1: কে কে দৈত্যরানী?
0: ইন্দ্রাণী, তোমার প্রিয় পত্নী আহ কি হব?
1: ইন্দ্রাণী,
0: রক্ষা করি পারিলি নাহি, উদ্ধার করি পারিলি নাহি, উদ্ধার করি পারিলি নাহি প্রভুঙ্কু মোর। মোর সবু উপায় সবু চেষ্টা ব্যর্থ হেলা, সবু বিফল হেলা, শেষরে শেষরে দৈত্যরাজ জ্বালামুখী সার বিদ্ধ কলে। এই দেখো মোর পুষ্ট দেশ,
1: এই নিষ্ঠুর এই দৈত্যরাজ, শেষরে শেষরে নিজের প্রাণপ্রিয় পত্নীকে নিজ হাতে সরবিদ্ধ কলে।
0: অঙ্কে অঙ্কে মোর তীব্র দহন জ্বালা খেলি যাচ্ছি, দিও দেবতা মোর পুষ্ট দেশর বিদ্ধ হইতিবা সরটা কাড়ি দিও।
1: দৈত্যরানী নিরুপায়, আমি আমি যে বর্তমান অসহায় বন্দী।
0: আরে সতীত, তুমি মানে তো কারা কক্ষরে বন্দী, তেবে কিয়ে কিয়ে দৈত্যরানী আয়ুকু এ যন্ত্রণার মুক্তি দেব, কে মুক্তি দেব, কে মুক্তি দেব?
2: মু মুক্তি দেবী মহারানী।
0: তুমি কে? তুমি
2: টিকে ধৈর্য ধর, মু সার বাহার করে দেউছি।
0: তুমি তুমি পৃষ্ঠ দেশর সর বাহার করে মোর মঙ্গল কল। আজি ঠারু দানবর আয়ু শেষ, আয়ু শেষ। ও স্বামী, স্বামী,
1: এ কোন কল উৎপসি?
2: কর্মযোগী গোবিন্দঙ্ক নির্দেশরে মু মোর কর্ম সম্পাদন করেছি দেবরাজ।
1: উৎপসি

0: 하나 바꿔봤죠?
1: 예? 얼추노? 우떼지도 오라 얼추노. 나나바로 우도하래 아스트라네바로 어필라서 걸어나. 에야 소리래 두번호 마다 꿈띠 비사들에 놓치지비. 무사보다는 걸어도 우시 바나보. 대보 나나방도 걸리래 집어넣고 까이기 때문에 버리대보. 에타로 페리지바히 돌 망가라해보.
0: 떡도호 나나보. 라카도로 비드루보. 모두의 모르나도로 선니꺼다 헬라니. 아스트라들이 시크라 두드파이 프라스투다호.
1: অস্ত্র মোর অস্ত্র তো জীবনে দেখি না ওরে মূর্খ দেখিলা মাত্রে আতঙ্করে শিহির উঠিবু শিবশক্তি তৃষ্ণ দর্শন মাত্রে তু জ্ঞান শূন্য হইযিবু
0: মু ফেরি যিবা পাই আসি নাহি রে মূর্খ শিবশক্তি তৃষ্ণ পাই তোর এতে গর্ব বোধহয় তু জানু না যোগ সিদ্ধ ফাল্গুনি মধ্য শিব প্রাসাদরু কালান্তক সভা পাশুপত্র অস্ত্রর অধিকারী
1: দৈত্যরাজ কবচর শক্তি ত্রিশূল আগরে বাকি সমস্ত তুচ্ছ রে মানব তু এবে দেখি যা মোর শক্তি বলরে দেবতার সকল সম্পদ মু কিনি পারে কি না এই দেখ সুরলোক বাসব গরণী সচিকু মু মোর অঙ্ক সায়নী করি পারুছি কি না
0: রে রে দানব শক্তি বলরে তু দেবতার সকল সম্পদ কিনি পারু কিন্তু সুরলোক শ্রীমন্তিনী বাসব গরণী সচিকু নুহে
1: সতে সাস্ত কম নুহে মু দেখুছি ମୁଁ ଦେଖୁଛି କିଏ ମୋତେ ବାଧା ଦେଇପାରିବ
0: କ୍ଷାନ୍ତ ହୁଅ ପର୍ବର ଦାନବ ଇନ୍ଦ୍ରାଣୀଙ୍କ ଅଙ୍ଗ ସ୍ପର୍ଶ କରିବା ତ ଦୂର କଥା ତାଙ୍କୁ ଆଖି ଉଠାଇ ଦେଖିଲା ମାତ୍ରେ
2: ଶେଷ ହେଲା ନାଟକ ଶଙ୍କର ତ୍ରିଶୂଳ ରଚନା କରିଥିଲେ ସୁଭାଷ ଚନ୍ଦ୍ର କର ପ୍ରଯୋଜନା ଉଦୟ ଶଙ୍କରଚାନୀ ଶ୍ରୋତାବନ୍ଧୁ ଆପଣ କାର୍ଯ୍ୟକ୍ରମ ଶୁଣୁଛନ୍ତି ଆକାଶବାଣୀ ଜୟପୁର କେନ୍ଦ୍ରରୁ ଏବେ ଆସନ୍ତୁ ଶୁଣିବା ଅନୁରୋଧରେ ହିନ୍ଦୀ କଥାଚିତ୍ର ଗୀତର କାର୍ଯ୍ୟକ୍ରମ ନମସ୍କାର ନମସ୍କାର ନମସ୍କାର ଶ୍ରୋତାବନ୍ଧୁ ଆପଣ ସମସ୍ତଙ୍କୁ ପୁଣି ଥରେ ଅନେକ ଅନେକ ସ୍ୱାଗତ ଅଭିନନ୍ଦନ ଆପଣଙ୍କ ମନପସନ୍ଦର କାର୍ଯ୍ୟକ୍ରମ ଅନୁରୋଧରେ ହିନ୍ଦୀ